শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 অক্টোবর বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। এবছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাই হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি পরিদর্শন করেছেন, যেখানে তিনি মার্কিন নিষেধাজ্ঞার কারণে অসুবিধায় পড়া কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ যুগিয়েছেন। পিল্লাই 2003 থেকে 2008 সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার সফরকালে তিনি আদালতের প্রেসিডেন্ট আকানে তোমোকো এবং আদালতের কর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন। আদালতের ভূমিকার গুরুত্বের উপর জোর দিয়ে পিল্লাই বলেন, আদালতের কর্মীদের আবেগ ও সাহস এটা নিশ্চিত করে চলেছে যে বিচারহীনতাকে রাজত্ব করতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন শুক্রবার ঘোষণা করেছে যে আকানেকে লক্ষ্য করে নেওয়া নিষেধাজ্ঞা পদক্ষেপের পর দেশটি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট আকানে নোবেল জয়ী পিল্লাইয়ের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে বলেন, স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে আন্তর্জাতিক ন্যায় বিচারের যে অপরিহার্য ভূমিকা রয়েছে এটি তার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শনিবার এক অনুষ্ঠানে পিল্লাই আন্তর্জাতিক অপরাধ আদালতকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, শুধুমাত্র বিচারকদের দেওয়া বিচারিক আদেশের জন্যই একটি দেশ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তিনি এটিকে অশ্রুতপূর্ব অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পাদিত জ্বালানি যুদ্ধবিরতি চুক্তিটি উভয় পক্ষ থেকেই লঙ্ঘন করা হয়েছে। উল্লেখ্য, তিনি এর আগে এই চুক্তির বিষয়টি ঘোষণা করেছিলেন। ট্রাম্প হোয়াইট হাউসে বলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই নিয়ে কথা বলার পরিবর্তে একটি চুক্তি সম্পাদনের প্রতি মনোযোগ দিতে হবে। তিনি আরও বলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তি করতে চান এবং আমাদের জেলেনস্কিকে তার সাথে চুক্তি করতে আগ্রহী করে তুলতে হবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ সোমবার বলেছেন যে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের বেসামরিক জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। তিনি বলেন, রাশিয়া চলমান আলোচনায় কোনো শান্তিপূর্ণ প্রস্তাব বা পরামর্শে সাড়া দিতে স্পষ্টতই যে ইচ্ছুক নয় তা স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দেশের মধ্যে জ্বালানি যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা অব্যাহত রাখার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ট্রাম্পের ঘোষণার পরের দিন জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যে শুধু ওই দিনেই রাশিয়া ইউক্রেনের 6টি জ্বালানি স্থাপনায় হামলা চালায়। জেলেনস্কি আরও বলেন যে দেশগুলো যদি যুদ্ধ শেষ করার ব্যাপারে আন্তরিক হয় তবে তাদের রুশ সংস্থাগুলোর উপর আরও চাপ প্রয়োগ করতে হবে। ট্রাম্প যখন বলেন যে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট আনার সময় হয়েছে, তার পরপরই জেলেনস্কি রবিবার ABC নিউজের সাথে কথা বলেন। জেলেনস্কি বলেন, রাশিয়া 60 দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেন নির্বাচনের আয়োজন করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ইয়েমেনের সরকার বিরোধী হুতি বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করেছেন যে গোষ্ঠীটির বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে মার্কিন অংশগ্রহণের জবাব দেওয়া হবে দ্রুত ও বেদনাদায়ক প্রতিক্রিয়া। সৌদি রাজধানী রিয়াদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহান্তে হুতিদের চালানো হামলায় 14 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে ক্ষয়ক্ষতির কারণে সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরটি 17 অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে। সোমবার ইয়েমেনের অন্তর্বর্তী সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট ঘোষণা করে যে রিয়াদের দিকে ছোড়া হুতিদের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যোগ দেবে কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যোগ দিতেও পারি, বিষয়টি খতিয়ে দেখব আমরা। জাপানি ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান এনইসি ব্যবস্থাপনাকে সহায়তা করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার অধ্যয়নের জন্য সম্পূর্ণ এআই পরিচালিত একটি মানববিহীন বিভাগ চালু করেছে। বিভাগের প্রধান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত বিভাগের সমস্ত পদে 39টি এআই এজেন্ট রয়েছে। তাদের প্রত্যেকের নির্ধারিত ভূমিকার উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে। এআই কর্মীরা তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন তৈরি করে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারীদের সহায়তা করে। এর মধ্যে আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য মাসিক বিক্রয় পর্যালোচনা করাও অন্তর্ভুক্ত রয়েছে। তারা অতীতের ব্যবসায়িক লেনদেনের উপর ভিত্তি করে ব্যবস্থাপনা হালনাগাদের সময় কাল অনুমান করে গ্রাহকদের চাহিদাও যাচাই করে। এআই কর্মীরা প্রতিদিন সকালে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর খবরও যাচাই করে। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরতে বিভাগটি সপ্তাহে একবার নির্বাহী সভার আয়োজন করে। এনইসি কর্মকর্তারা বলছেন, একজন এআই কর্মী সংখ্যা ইনপুট করতে ভুল করার পর এর পুনরাবৃত্তি রোধের উপায় নিয়ে আলোচনা করতে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ওই এআই কর্মীর সাক্ষাৎকার নেন। কোম্পানির কর্মকর্তারা বলছেন যে তারা এআই কর্মীদের ভূমিকা প্রসারিত করতে চান এবং চলতি বছর এই বিভাগে শত শত এআই এজেন্ট নিয়োগ করেন। মিশরে যেসব স্কুল জাপানি শিক্ষা পদ্ধতি গ্রহণ করেছে সেখানে জাপানি ভাষার ক্লাস শুরু হয়েছে। মিশরে এমন সরকারি স্কুল রয়েছে যেখানে শিশুরা পরিচ্ছন্নতা অভিযান, শ্রেণী সভা, পালাক্রমে দৈনন্দিন দায়িত্ব পালন এবং জাপানি স্কুলের মতো অন্যান্য প্রচলিত কার্যকলাপে অংশগ্রহণ করে। দেশটি 2018 সাল থেকে তার শিক্ষা সংস্কারের অংশ হিসেবে শৃঙ্খলা ও সহযোগিতার উপর জোর দিয়ে 100টিরও বেশি এই ধরনের মিশর জাপান স্কুল প্রতিষ্ঠা করেছে। কিছু অভিভাবকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে 10টি স্কুলে পরীক্ষামূলকভাবে জাপানি ভাষার ক্লাস শুরু হয়েছে। সোমবার উত্তর মিশরের সুয়েজের একটি স্কুলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের একটি পাঠ পর্যবেক্ষণের জন্য জাপানি গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শিক্ষার্থীরা একজন মিশরীয় জাপানি ভাষার শিক্ষকের কাছে গানের মাধ্যমে জাপানি ভাষায় 1 থেকে 10 পর্যন্ত গণনা করার অনুশীলন করেছিল। তারা সেই ভাষায় নিজেদের পরিচয় দিতেও শিখেছিল।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।